0: Kalang Ura, Kalang Hak Solo, Usi Sigunda to Sesta, Tukualu to Tuku Sanolu Kalang, Radio Liberade, Sanolu Racing Lima, Pontualu Meke Hapsu.
1: Diak maluku vinti serana nain kompana nain radio liberal siro hotu ira nemak musik ya dahulu kira huri lo kona itunya programa kalang murak lili ba iya kalang nene iya iri sawain kalang durante ora suru ane larang iya studio radio liberal tili musik ya wah musik ya usi filen hot itu lo itru anio oke itru aho familia itru anio relasang nakun ho romantiku itru anio domi malu nama romak ni plano no destino maka keta kita ni doming ini realidade parak makan esan ini bena fatin atau ni kalan dia kalang solo bona tena fatin bau vinciroto i benvindu i welcome bau vinciroto orzama kompanya no enjoy la radio liberare dili lilo i ya kalan ini hamutu ko hau belong maris nebe akara kata informa dali detam bau vinti siroto kata kita ni program kalang murah kan esan program nebe maka didikatur ya program nebe maka animasang ai programa kalamurak ne fokali bai hela komentario studio inamos toka musica sira studio balma karaka tumana mensaje mai usa musica favorito hato le menen ruma ba familia colega ato para ben ruma bele hotre de nebe o 20 sira to bele mana mensaje mai e facebook radio liberade dili orzang halo la live inamos bele mana mensaje mos i tiktok radio liberade dili orzang halo hela live nebe turma hale lanchu le kersan mensaje e studio radio liberade dili Nebe bonaiti dali detan. Nebe dali kira sama mensaje yang dahulu kita usia nebe se makna nebe se likarik dia bonaiti yang mau. Oke, bonaiti mas MC VR salah lah mau dia. VR salah lah. Sorsi dia mak kita kasih lah bang nebe. Liva detan usia se mana usia kopas dia bonaiti mas dia galai. Osi ameu costa de bona mão de aquela música mam alinha to in baka fan ela ta isi na tar borwa kalan die ek baita bochiro to eh no li falita no ke gas tia kana mam osi marsebo osi marsebo de bona tika ka juda fo ela motiva ba hunia ali ku iba maka gora lo oke mak lorong kalan buka dit mak modo die ek fali hey akarak han mak buka modo die ek ne akarak buka mak moro nebe mak diak date ne mak ne simplest date akara khan moro nebe mak diak ta badine service badine buka osa ne per ita bela hola moro nebe mak tu ritane selera ne ritcha se kar ke moro moro tan obe produto balu ga lili balu an sai farina tan kan kusir la tam kabularan kar kna ande chosis date intinya badine buka osa ne ritcha ita bela halu buat ira mak ha gosta ma buka moro dia great ne cuitado kuliah la susah rata explica live validang osi race diang easy ezo amara wow kalan dia kusi metan cafe diang bonati mas osi ira diang kalan diak mas osi koti bonati kaka fauna yala mai ami laura iya korea modo gil ya nebe kalan dia i bonaiti obrigado ba mansiro hotu nebe makorzam hala servisu i kari servisu ain larong yang la sinti kole no ain kalang akompanya la tenia radio liberare dili i kalan ini mutu ka belong maris bonaiti nebe servisu dia kuidaru andi dia kane saya malaurai importante mak lilu kudaru tani andi dia ke hatunne level hetan disasters ira ita uto kompanya kata ya koreane disaster ne dita la espera barak mak la covid lebe ba servisu beta bocero tu semangat nafatin beta bocero tu nafatin ya tudu halok nebe mak dia lilu iya kompanya nebe mak kita bocero servisu kana be bon travel ba man sirot ya rai liure tan de australia inglaterra korea no celuk tan mas makan telefon ikut favorit kita baru mau buat kerkisim kole. Livali tan kalan diak mas. Susi semane, susi aking kor. Susi iru lo batu dia bonati kaya kafe lah bonati ba familia iya EKF. Kalan dia ba familia EKF siro tu bonati. Susi kaya cer bonati mau te oke nama Respect. Thank you, but enjoy who's is here, dia. Bona man, foi la bona tiba familia sire, iya toko luli, kalau dia familia sire, karek sire rona hela, iya toko luli, no ba. Nah, li fali tang maung usina, hadia yang usina bing, nah, dia maung foi la li fuang dia ba kolega, naran samurai, ni la koi hang itu, nia hang buat celuk fali. Hang buat celuk ni buat cair, ba. Timi ni naran ba, iya, noi mah hang buat celuk ni, halu itu masa noi mas lahetan fali. Iya, buat celuk fal ni anak mau ni, kerak hamak buat celuk fal ni, aku ni imagine ni lah dok sa, pada si buat tidak sa, itu mana ni aku komplain, iya baru bongkar, dia atur leh anak mau, kerak ham buat di dia date, anak mau sih rai liur be, baru kisplika, osan date mak mana sa, servisu ni, persija mesti tanya, nene, servisu, call ni. Hang by tenia Saudi mos, thank you persis hang nape maka wolf, tapi le dia hang nape maka kualitas deh. Servisu by tenia hang bap familia, important itu by tenia. Parita Saudi dia kena fatin, parabel servisu, forsa kena fatin, continue servisu, ia tempo naruh ni larang tuir kontraktor. Termina. Level itu mesti metan dia yang bono mana yang dia kelai, yang mana yang mesti dia kela. Oke, penati mau, penati mau. Bemasi karavela hadir mau. Wow, kalan dia iba. Bemasi wan sirot lilu karavela sirot. Imi dia kalai. Sepera kata bau kau gimana sirot lo, eh? Usi semanetan, penati mau, penati mas. Oke. Nabe kalan dia mas bau vin sirot tu akompanya lah. Usi kau kiri yang kakak. Fue la corazón pa Mansales. Mansales o mau. Oh Joseph agora dadam patram fo pinda iya modogi. Nebe anamang siro tu nebe force na fighting, courage na fighting, bawa melor na fighting, ini nih decision usia mempatraun nian, patraun emani osa mak manda ita, nebe emak putar ita putar pindah ita bane nebe ita halu turit laya telefon de para tu respon ita so halau servisu deh, onsa mak kita bela hetang osan, para ita bela sustain tetene familia ina mas special. Ba ita nebe kuidado ang natura na fatia natura disiplina nebe mag dia nebe bon trabalho tali deta mas ikus liu isi moras kare kita lobo mabot ma oke umanang MC la liras badak ma hel maka gora nonton hela umanang lian oke MC liras badak dia kusi deta liras badak kira ba masita gora gasuluk lai muzike de fiar sala Ya turfel mai ta mosia nama atino earphone ia message ing ida ia Facebook katetela mai ka tak de ha pana guru how is goal ho balita elok larang senggol hela ke balita elok larang abe tu mata restu oba all fans radio liberare kalan diek bai me otu musika de tu la bitu gama obrigado ma okay thank you barano si de mag gasela abe tu gama ne musika de bana be dalir tan kalan diek ba all fans ro otu ha Tapi mak nara hala menciona ida ba ida. Ia segir komentar usia luktan. Usi Suarez Manyoza. Nanti mang muzik aning kalan ta toli hela. Muzik ini didika mai ami hotu. From El America mang dobe. Bon trabalho file kari kare dalang. Ya brigado bele menu. Ya brigado mas ba kompanya. Anin kalanta toli hela lia menong idane mba ema idane be makawado mi Anin kalanta toli hela lia malah cocok mas hawanesa anin kalanta toli mau gunda where are you ya aku sida muzik aku si gunda nih Dia kena bina fatin hing komentar ia studio radio liberare dili hina bina kare katomos kalan dia kumos ba ovin siro tu karek balon harus dalam kompanya lah ia mung imin ia munisipio ida bike ke hadir kalai kalan dia bike ke wan siro tu bau kau hadir kalai kalan dia bau kau siro tu los palus wan siro tu hadir kalai sper kata balon hadir ya lah kalan dia kino mos mana tutu ai leu ai naru Nomos Koba 5, Nomos Manufai, Er mera kafe anang inomos maliana bobonaru. Inomos tasi suringan esan oikusi nomos atauru. Nebe kalan dia kari balon sudah masih istihela Oke, haulos kalan dia, kaulos palus luru, lur, oke dia, kaulos palus lur hadir ya Koba lima hadir, oke, thank you barona iya munisipi dari dek, Sepera kata kimi utus ora belan fatin, kalan spesial, bonotimos ba familia sirut, karik balor dam, akompanya hela. Saudi dia kena fatin, ba imi hotu, bono, hausi ermera, oho, ermera masih hadir, kode ba kode, ermera anan. Osi auxilia dia bono mam ajuda dena hauni doben naram benze sawado minia parmate osi abin auxilia doben nara sede doben naram kita cek lagi doben nara ba ni okay doben naram benzes rona mai hauni bing ne adomi amam parmate Ema fetu ni adomi ita ni ufuan bot. Ni alata kaire, ni agosa publika ya media atune ema hutu bele haten kata kema hutu bele saisi, saisasin kata. Hau ni bini kata kau ni dobe makau naran ida ne sana benejes ka isa le lati. Naran dem sa agosa para halua sedu hai. O venzes. Ay, hau na indian venzes fali afinal venzes. Naran ne mesa kunik det. Espera kata abini adobe masa domi abin. No laya ni anoi hatu troka. Abi inge posisi wae masih lo. Espera kata kaduma domina fatia bi ne bi abang abi aduma na fatimba ku da aduma na fatimba ya relasan ni laram favorit kita na kuno problema please. Aurona hela usi bau kau. Oke, bau kau hadir. Rau no korano bau kau gimata. Bau kau karavela hadir mau. Oke, dia kana mau. Korebel, oke. Ha usi manufai. Oke, thank you barona manufai hadir. Oke, foi la le famba lumba ameta azi anieno iva nebe kalandia wasiroto bonati wasiroto ibon session fatin wasiroto lilo ia futuro. Ia sikir komentar si luktan usi Albert diam bonati maum bonati mosi dia galae. Na olifo le kere sansini komentar mane hoke usi ausila dia brigara barak mau yo nada mos. Ia sikir mensajen siya luktan usia pinga jita freitas diyan bonati besti, bonati mos besti. Bikia kehadir jaringa raskai tuan. Oke, ha usi suai kaka, thank you wa suai, rona helam. Bikia kehadir yang jaringa ma raskai tuan, lo si parten abani jaringa ma raskai tuan. Ini bepasensi dudu helaba. Ite di belorong kalang lima rel internet, mak derpentri jaringa layene. Susah ratu explika. Liva litan usia na binga vita gomes. Naim ba empat empat manega. Naim ba ira manega latin. Naim ba empat enam manega. Usi naim ba restoran sori manega. Naim ba vizino sira dian. Bona nama untura hela musika mitzela nian. Mai hau makrona hela ne. Ire ne bene. Loro matang nega. Ire ne bene. Mitzela. Musika baraklos. Qualquer ira ga. Oke, abin cita, manjona sate tia lamai katak dian sene. Sate tunho tu nama kadir fali be radio ga. Ay, amam, sate wansire tunho tu nama unam fai, la fai, ko la fai kla iya. Sire tunho tu anama, amam akar kat tunho tu amam ne sate ga. Amam abam ak mam amam ma azuda nitik, tia la tempo barak ni larantang. Neno na be mama ma ajuda nite ka ajuda abi infita par ya sore ne ba tunela sate ba nebe congrats ba na manku nebe abam filona kala ya na ma ami kangelo sami ate ke ba sore ni kwarto ma am kwali akar ka kuak ma si O si abin iku noi noi iku diam bonaiti bonaiti mas noi iku dia kalai noi iku sate ayam potong yang ayam manu i abin azita i abin azita sniffer ini dia man Jonas abin azita dia akarak tunu sate ayam potong ga ayam manu ai ayam potong ayam manu ni ane sende itu maksud kita tunu fali mau ni ayam potong fali maksud mau atau ajuda ayam ajuda hotu. Abang filawan dia kena mau take care. Espera kata viaze lau dia kena fatin usi mau bisi tama to odili. Osi Floriano diang. Oke, bonatimang, bonatimos. Oke, tu manai wey putaran MC. Rai malirin los nih. Diaksa, kalma itu ansan. Oke, kalma itu ansan. Ikunoi saat ya mah ikunoi ini sudah masa-masa sini sudah larang nih lah simulos makne. Abinya moe saat ya mah iba abinya moe. Oke, amam jona strona fali tamba abinya zita tete mai tan kata kan sene. Manu moris ga manu ida mati nih. Hei manu ida mati nih manu ida moris nih tunur dia ga. Ini kujaru tata. Liu falitan mensajen seluktan. Oke, bono kakak soela musik liris badak mai mau alabi nebe maka. Agora tur hela iya suai are kain. O mau rino fuing mai usi maliana isin koleng hela agora ami sabu elo brigadu ba live. Oke diak nebe brigadu ba imi rona hela iya suai neba. Ordaun sabu hela. Kolen itu kisah sabu dunia mas. Kolen kari favorit dah. Descansa lebih lalu baru ilu eh. Please. Ia sikir mensajen salik seluktan. Ahalai. Usi abinya Zita. Oke abinya amoy dian. Bonati mau maris. Bonati mos kakak Cina ainaru. Vali. Livalitang usi abi amang Jonas dehan. Ei, mano Moris, mano mate bele tu no roto. Ei, a vinha zita, a tamba. Mano Jonas diz, né? Mano mate, mano Moris, mas bele tu no roto. Mano ele liras lá, é mas bele tu no roto. Tchau, mano ele metang, né? Mas lá bele tu no. Ele mano ama, ele metang, né? Lá bele anem fele, mano selo que falei. Mas ele Moris, né? Ele a minha kiek, né? Livalitan, lalene iba, la musuni amau, mensajen la musuni amau. Hau fokus la mensajen mane. Umanai woi, hau ni MC liras barak ni putar ona bahasa. Hi, kalma itu ansa, ita lete mensajen la isa. Abinya zita, hem prepara, besi da? Abang lori sai be buat besi tunu ni ane. Manjonas depois de tuun si mau besi. Ik depois de abinya zita mustesik mai. Baya abin ajita freedom skar ke ye bike ke na beldara besik mai par ita tunu rame me conforma bine roma ka kar ki dene be manu meta ne buang los manu meta ni buang do ni usi de semba semai det ni. Oke, livalitan, ini bin cita abin besere, sema kau ini tunu sen abin avita, nama Jonas satete, akarak tunu entam abang tesik mai radio, oho, ansene, losona, ni dia nama Jonas dia, akarak tunu mana, mai mak, ni dia nama Jonas dia, akarak tunu ni mana, anto mai mak tunu ba, mana kompletu, abang mak kau hola, maksudnya mai tunu nama mana, maksudnya ayam potong, abang mak hola, dia. Oh si Zolmi sil rama bono maun bono mos. Tunuho nak bibi ba. Di naran deh cha. Bina bibi iya mo jadi sa. Livalitan usi ano diem bono usi alo diem bono ti. Ah tunu fali emane manu ga maksudnya tunu ini ayam potong hai emane manu ni tala bele tunu hei. Besti bono ti mos besti ersia dia galai hihi. Thank you Barona anu bingku sayangku dia galai. I bibi faliga hi mini kome mini ba sire ma hiru sita ne bibi tesi ketalu aban tesi mai yebe be machine bane bibi barak pesira besalo ruene. Oke, how dia ka agradece valoro mo entam bele dia gdet dere la musiki de mai laisha ho tituli de narang monok nesa dia nema kita gas monok basa. Diek, monok. আরে আরে তো কেলেতেন গরু মাকসনিয়া গরু গরুনিয়া এ গরুনিয়া বেলে মশো মাসি হাওনিয়া লা মশো গরু জোরানে কন মশো হলালে গরু তে আউ সেম্প্রেলে আউ লাহালো বে হাউ লে মে সাজেনে লাহালো বে সে লাহালো পিলি কাশি আউ সেম্প্রেলে হতু ওকে আবি ও নাই বা বেমাসিয়া তে তেলা মায় কাতা গিয়ে সেমা গোসে তুনু বিবি সেনে তুনু বিবি তুনু আয়াম পতন সেন নাই বা বেমাসিয়া তে তেলা মায় কাতা গিয়ে সেনে এ আমি নিয়ে বে এ বেমাসি নে বিবি বারা ক্লস নাম বিবি বারা ক্লস লস বেমাসি নে রিকো বিবি নে সিরাইলেও রিকো মানু আয়াম পত এর মেরা ই ওকে ই বানে সম্ভব এর ই বা ই ই বানে লাইরা ইকা তো না ইকা ইকা গিমে সাজেন তো তামার ইকা এ ইকা মেরে রে গিনে রে ইকা নেবে বনাতি ইকা ওই নেবে লিফালিতান আরে তো কেলে তেন গুরু ওকে হাউ বিবি উল হাউ বিবি লুলিকবে মানুডে তো না হেসা আতুর গাছ কনফর্মে হিলি তুদা মৌজিক মাই হাউ তুদা মৌজিক ইদ মাই হাউ ইয়ে কস মেসা গিয়া বগিয়া হেলা দিয়াক বনাতি মা বনাতি মশান বিঙ্কু পেরেরা পিন্তু দিয়ে কালায়া বিঙ্কু থ্যাংক ইউ বরনান বি বা ডবেন কালান দিয়েক নমস আবিং বে আবিং আবিং সেটা আবিং এরসে মাই ফাল আবিং এরসে মাই তুতান তান স্নে তান ফালে অনি তা কোকলে তো গলায় হ্যাঁ দিদি মানে এটা মোর স্নে গা মাতে নে মানা ও আতাম্বা নিয়ে কার রাখবে ইটা গোসাই দেবে মানু দেবে মোর স্নে এটা মাতে নি বার ফালি নিয়ে কার রাখ তুন মন জনাস মানু মাক্স নিয়ে আয়াম পত আবাং মন জনাস লোর মানু মায়ুস আই লেও লিউ ফালি তাহান আকে এন্তাং লোরি বিবি মাই লালার ফালি বা মানু হেলা দেতনে মোস বারুক মাকনে সা লোর মাক আয়াম পতন লেত আয়াম পতন লেত আয়াম মানু লেত আয়াম মানু লেত ইয়ে দিলিনে ইতা এনজয় তিয়ান সেকালি সেকালি তরকা ফালি সেলুক বা ইটা বেলা বেলে তাও জেলেরানে গরু তোকে হলো মৌজি কামাই মাই ইতানি মা বদলি নু মানে বেমা খা গোর হাং হেলা এ তুমারাং নে ইয়া মাল ইয়া না দিয়া কালান দিয়া আবিন জিতে গোসাম না শাল সিনুটা কস্তা বনাতি মা বনাতি মস নলি ফালি তে আন তুরা হেলা মৌজি কামাই হনি ফামিলি সিরা নেবে মা কার অন হেলা রাডিও লিবার রাডে ইয়া ফাহি নে হাং ওয়াও কালান দিয়া ফামিলি সিরুত ওর জামা কোম্পানি হেলা ইয়া নে বাই লি ফালি তাম ওসি আবিং আজিতা দে ওকে মেসাজিং ফাইন লিবা ওসি আবিং সেটা মানে এই আবিং আরাম পেরাইরা পিন্তু নতুর কেরাস্তাং ওসি আবিং এরসে দিয়ান দিয়াং ওকে জোনাস ওকে রোনা মাই দিয়ান জোনাস লোরি মানু মাতে মাই মাই দে নেসা মাতে মানে মাতে মাই দিয়া এই সা মাতে রে মানু মাতে মা দিয়া পার মাই তুনু লালিকা কলে লাংসুন তাও আই উমকে থানায় ফেলবো চেলু ফেল মানে মন জনাস হম এন্তাং তো কালে মুজিকা লাফো মালি সময় আমি নাই তোলু মাকা গোরা বান্ডার হেলা ফোনসু লারি বেড়ে আনো লারি বেড়ে দিয়া কুর্সি দে মাকে তানে নেবা হ্যাঁ এই কাতরকা হো নাম ফাই নাম বিবি ফালিবা না রান্দেছা অনাই দিয়ে মা হাউ হাউ ফ্রেন্স ফং ওসি ওই কোসি সালাম বেরগা বং ও বেম বিন্দু হ্যাঁ ওকে প্রিমো জাস্ট প্রিমো দিয়ে গেলায় প্রিমো হিসা কোন হিসাব দিয়ে গিয়ে না গেলায় থ্যাংক ইউ বড় না ইয়ে কুপানে বা ফ্যামিলি সিরো তো বনাইতে ওসি মার্কেস দিয়ে বনো মা সোয়েলাম ওসি কে দে মাই আমি আইনার রাইমালি রিন লস কালান দিয়ে বা আইনার ওয়ান সিরো তো বনাইতে ওসি তিউ নপা দিয়ে মা বনাইতে ফয়েলি ফোন বা উলেস এমন হো মানু লিতু মাং লিতু হো মাং আতাই নেবে কালান দিয়ে বসির হতো বনাতে বসির হতো এ সাউদি দিয়ে কোনো ফাতে বসির হতো হ্যাঁ থ্যাংক ইউ বাই গিফ আমি আলিং ও সি আইরে গুজমা দিয়ে বনাতে মা বনাতে মশানু বিং আইরে গুজমা দিয়ে গেলায় আকে ও সি সাকাও সাকাও দিয়ে হাসে বন বা ফামিলে ব তত তত কালান দিয়ে বা ফামিলে সির হতো হ্যাঁ ততই আমি না তত দিয়ে অভিনতি সের হতো না বেহাও বেলুম মারিস না ফাতিং হাতো হাউনি কালান দিয়ে কালাং সলক বনাইতে না ফাতিং বা মালক অভিনতিস রনা নাই নোয়া কোম্পানি সের হতো Abbiamo accordato una sistema di frequenza radio liberale di Lis, 1005.1 MHz, Bahia, Kalane. Lilio Angel, programma Kalamura, Kamoto, Kohau, Bellum, Maris. Nebidele Retan, thank you, Barona. E saudi diagnafati, Bauvinti, Siroto.

Ku vinti sero tira ne mak musik rua. Bai ye kalen tan masa bare tok tempo. Si yo si dita gastan musik ira ikus ada rindu untuk mu kapan lagi? Kapan lagi kapan yang let? Kapan lagi kapan terus? Musik fu interua ite gastian ba do ben hola formalisan ba o. Do ben hola formalisan ba o. So leten makatene mas mor. Kraik ne leten latene tama taruto no no gecho diabu makatene ter. Ya livari tan musika ida tan moras ida kanek ne mak osubar kotuk osubar selo ke ona kotuk ne ne kanek dune serake emana be mak kita do mite durante itani fier to mak ne ita foto tebania ita foto tebania ikus mai ni subar ema selo ye tene kotuk ne paling moras ida be layarang ne jurane imagina to ma itene mori stomak ita fo en kunise pela primer vez feto kamane ni mesak de hoto tene content hirak ni ita fo hoto bania ikus mai ni selin kune sorti ema fo ambo tema la fo ambo ne la tene los kaloras ne ite le tengo ne mai tra le ta mensaje ba dia ko vin ciro tu ba nambing ajita fo yang tu disculpa abing amoy disculpa abing maca kor disculpa hore ba tempo ni mawara triste lo se makawa tu ntie mas lae hore ba ora se nana makawa sa tu ntie ne hei abang karan fo le makai tu relate fo le tu relate mus dia tu re kraik mus dia tu re suri mus dia importante enak sa uhu Musika barak makal musika halo ema buka fali tali musika tali ni ende chana ma musika sofre ni de ma kanesa okay ajuda tokal musika when the children cry lai maunku dia kana maun sir senafati na bala ga senafati hela yebe farol ga pindetena mudati alamato nebe kalan dia ba My team LMC orjama kompanya balma sisti hela liliu iha farole ba thank you sam osida mai tamai felu ma boto inga sa cinematically osi zesi dia mam noiti thanks ba musica welcome ana mam felis latina when au check to kala ustiana ne parsita gasti to na ba masau check tela mamare sare mana jita husune kalan dia bai tau tu mami zina dia kalai brigade ba musika alu bijina sira fuang atur raung rait mak me sau tau mak ire kuliah maine mam fonetik parabens ba roni lai roni parabens alire kana sene solori fatuk tur rait ne sha heta ya dalan lor turik sura mati tire cha koi hira emane be mak moment ta do mitia me ikus makane kitan Osira ga cinematic ki uma boto ei maksa gua amam sir sen bala galai sen fati en farol ga lebe kalan dia mama amau bonito onsa mam problema resolvido mana agui namos ba na mam leader zoya hanfa ana mam javanyo mina luli kihi namos ana mam ino ana mam feliz lili hanfa No sé lo que está en Bonaiti. Ahora sí, ok, Maris, hoy en Calan, creen la vis. Y te macasia en Vincu, ¿eh? Ay, mensaje no fue en Ita, ahora la ley fue. O si Ligia Gutiérrez, ¿tien? Ok, Bonaiti, man, ofrece música TVTV de la I. Y a Vincu, Diego más. Ahora hay tiempo la en Vincu, ¿eh? Ahora hay tiempo toba, macasia la va, ¿eh? Salah bin usida kalam ba maka bin TV di tanah ba TV umar di tanah ba usida kalam toba dukur ba ma TV. TV mu toba toba ba kora TV ti sirere toba mu tukna. Oke dia kelawar dalang ma mari semar ama maro maka kompanya tu yang fatin ya ti amanya. Oke. Pasti amin. Musik aluat ya ailos na Yesus musik aluat ya duni mas oras ni. Hei, latihan ini. Aku prepara untuk musik barang maka aku lakum saya kefresitan. Balu main musik ketulutan. Aku latihan itu gastos tidak nebe mana.
भन काका मोजी गरुवा मेसा सफ्रे हो तुरे थाउ सफ्रे तान रे मगले समु लाउ समाउने रे थाउ मुसरोना मोजी किने हमे त सफ्रे तान रे त माउ हाउ सफ्रे उस लेते तो क्राइ में मोरस उस लेते तो क्राइ करस उई मा वेन चिल्ड्रन क्रे बिट्स बाइट प्रो वेन ওই আনমাউ আনমাউ ফিল ইস লাই ইয়ে আউ হেন তো বেডক ইয়ালিউ রহেলা নে হেন কে দিয়ে ইটা কাস্তা মুজিকা রহে তো নবা মুজিকা রহে ইকুশো না আনমাম ফেল ইস মুজিকা মাউ উসিনে লাই ইংলিশ ও না ক্লাইশ নে লাই মাউ উর্সিটা মাই বামা কান তাবা মাউ দে তো না মাউ উসি ফি এস এর বনায় তেন বিঙ্কু দিয়ে গেলায় ইলিলি হামফা ফি কাকা কারিক সফরে সলেতে মা কাতে মাকনে সামাউ সলেতে মা কাতে নে মাউ সলেতে মা কাতে নে মাউ মাস ক্রাইক নে মাউ লেতে লাতে নে মাউ তাম্ব তার উতন নকলেত নে সেনে সং ক্রিয়ালে মেমোরি রে ভাই তে সা ওকে আবান দে তরা মারে ইসকে তালুয়া দিদি কে মুজিকে বাজি তে মাকনে হিসে ইকুসনে তাও তেবে তেবে দে তো না মাউ আগর বালুন দিয়ে মাই তেবে তেবে মাল বালু মাই দিয়ে টুকু টুকু বালু মাই দিয়ে সেরকে বালু মাই দিয়ে সি ওয়েল ওয়েন সিল দেন ক্রে বালু নিয়ে বারিক তানিস বালু নিয়ে বারিক নিয়ে মা তানিস আই কাকা তুরে এলাম মুজিকিটা বাহু নিয়ে বো ফি না লাই নেবে লাতে না তু তেবে তেবে মাক দিয়ে গা টুকু টুকু মাক দিয়ে এক মানে গা তু সেরকেল মাক দিয়ে এক মানে গা উ আতু আতু তেবে ডোর মাক তেসিক বা গা জুরুস মাক তেসিক বা মানে হাউ লাতে লোস নেই বাল ইনবক্স ফেল মাই দিয়ে মাউ ইকান ইয়ে গা আহি ইকান লাই ইয়ে সার্দিনা ইয়ে গা সার্দিনা বারাক লাফাই কে গা লাফাক লাই এনে লাফাং ইকান আনি বিঞ্জিতা হ্যাঁ ওকে আবি মাচা কর দিয়ে মুজি কিরা বাসা বাসা রেত মস দিয়ে কিরে তেবে তেবে লাডুং এনা কিরে বা ইরে বে বক্সিং বক্সিং মুখ দিয়ে উহু বালু নিয়ে মাই বক্সি বক্সি বালু মাই দিয়ে মুজিকে সেরকেল সেরকেল আই এই আর তো সেরে বেকার কেউ লাতে নে লোস আনি বি সি ভাই তাকা মুজি কারো আবার সেলাই ভালো প্রতেস ভালো ভালো দিয়ে আবাম সেটা লাগন দিয়ে মাও মারি সামু দিল ফেল আবাং হাউ আমি বারো করো না রাজিও না মানে দিয়ে কি তোর মুজি কারো কুলিয়া বার রাখলি উ সামা রে তো না তো আসে নেবে বাবি আবার কুলিয়া বার রাখো না বিন্দি স্কুল পা বলি ডাউর রে তো না হকে তারুয়া মুজি কারো ইকুশ উইস বাকে রিন্ডু রুম এন্ড দেন